ঝুমুর গীত শুনবে দিন বারোটার সন্ধ্যা ছটার প্রায়োজিত কার্যক্রম ভক্তি গীত সন্ধ্যা ছটা পাঁচ মিনিট্রে সুগম সঙ্গীত আজ সন্ধ্যা ছটা বাজি পনেরো মিনিট্রে ছটা তিরিশ মিনিট্রে সূচনা ও সংবাদ আদিবাসী সঙ্গীত ক্রমে আজ শুণবে মুন্ডারী গীত রাতে সাতটার রাতে সাতটা বাজি তিরিশ মিনিট্রে চাষী ভাই মান চাষবাস কার্যক্রম এতে রয়েছে শ্রোতা বন্ধু মান চিঠিপত্রক নিয়ে কার্যক্রম আমি কুহত।

ঝুমুর গীত পরিবেশন করলে শিল্পী সন্তোষ কুমার বসা এবং সাথী আকাশমণি বারিপদা। সময় দিন 12:30। পরবর্তী কার্যক্রম শুনিপারে কিছুক্ষণ মধ্যে। রিলে করছু আকাশবাণী বিবিধ ভারতী প্রসারণ সেবার।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখুন এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: সবু ব্যাংকের অলগা অলগা কেওয়াইসি কাগজপত্র গোটিয়ে চাবি হইতান্তা কি
2: অছি না বাপা সিকেওয়াইসি আইডি
1: সিকেওয়াইসি মানে
2: ব্যাংক আপনার কেওয়াইসি ডিটেল সিকেওয়াইসি রেজিস্ট্রিরে আপলোড করি থাকে আউ আপনার মিলি থাকে গোটে অনন্য 14 ডিজিট সিকেওয়াইসি আইডি যাহা সবু আর্থিক আদান প্রদানরে বৈধ হইতা গোটে জায়গায় কেওয়াইসি অপডেট দ্বারা বাকি ব্যাংক বিত্তীয় সংস্থারে বি অপডেট হয়ে যায়
1: বাহ আরবিআই কহে
2: সুরক্ষিত ব্যাংকিং আড়কু প্রথম পদক্ষেপ

প্রায়োজিত কার্যক্রম এন্টারপ্রাইজ ইনকুবেশন প্রোগ্রাম রিলে করে প্রচার কলু আকাশবাণী কটক কেন্দ্রর আকাশবাণী বারিপদা প্রচার করুছু কার্যক্রম ভক্তি গীত। ভক্তি গীতের প্রথমে শিল্পী অরবিন্দ মুদুলি, গীত রচনা রাধানাথ দাস।

শ্রোতা বন্ধু, হেলো বারিপদা কার্যক্রম সম্পর্কে সূচনা। প্রত্যেক রবিবার সকাল 8টা বাজি 15 মিনিট রু সকাল 9টা পর্যন্ত প্রচারিত হেউচি কার্যক্রম হেলো বারিপদা। এই কার্যক্রমর পুনঃপ্রসারণ প্রত্যেক বুধবার সকাল 8টা বাজি 15 মিনিট রু 9টা পর্যন্ত শুনিপারিবে। হেলো বারিপদা কার্যক্রমরে নিজ পছন্দর গীতকু সামিল করিবাকু চাহুথিলে প্রতি বুধবার অপরাহ্ন 4টা রু 5টা মধ্যে আমাকে টেলিফোন করন্তু। আমার টেলিফোন নম্বরটি হচ্ছে 06792254105। আউথরে কহি রাখুছু শ্রোতা বন্ধু, প্রত্যেক বুধবার অপরাহ্ন 4টা রু 5টা মধ্যে টেলিফোন করন্তু। টেলিফোন নম্বর 06792254105। সূচনাটি এতিকিরে শেষ হলা।